ছোড় মন গয় বারে গর তো কেন লাই ভোটে ভোটে মাইলে তান করে কতে দিন বুদ্ধি কতে দিল আতে ইউ কানা কঠোরাই তেরো বুদ্ধি তো দেখে আজ রে শূন্য থাকো মেরো গাছা শেখে বলে মরিয়ারু শেখে মাত্র আদালি শত্রু ভয় যাতে ঠুলো পরাক্রম গরে উনার সাহেব আইলাই।

লাউ তোরা, জানা মালায়া যাই রে লাউ তোরা, ও মেরা ঘরে তাই কইছা কো দুঃখ বরদাই আইছা কো, ও মেরা ঘরে তাই কইছা কো দুঃখ বরদাই আইছা কো, দিন দিন জিন্দাকি সারা কোনে ভাইরা, দিন দিন জিন্দাকি সারা কোনে ভাইরা, হরে রাম হরে রাম বাঁচো হরে রাম, মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম, মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম।

0: কালারে মাহলারে সাকি সেগে আমরো রোপাই এসবেলাবো আবার ন সাকি কানা সুখা তাই না মেলো নি সাকনে পারে গীত গো মাত্র ধ্যান না করোস মেলা করি ধ্যান না করোস
1: ভাগো পানি ভয় ধেরে দিন কেসা খবর আজকাল ভর বন কবি কোচন কুই বাহি কেসা খবর আজকাল ভর তরাইমা পানি পাহাড় পাইরো জানি বগাইলায় চৌতারে হে পামাকু তোলা কে ভয়ে রহলা বগাইলায় চৌতারে ভরমাতি চিরমা লও জগ দিনমা কাড়া ভেলবো চৌতারে মাছা কো পিতা সানু মায়া সীতা কাড়া ভেব চৌতারে জানি শিবলা সানু মায়া পিলা জপ ভেগে কো দেওয়া আইলে এদিন ঘেরা ঝপ ভেগে দশ হীরা জাগ গাউ তীরা বাড়ি পাইর কসি কলাই ভানি দেউ না মালাই বাড়ি পাইর কসো
2: সারি বই মালি পর পারি মাইল সারি ধর মেরো সানু ডাচে মারি জানো মাইল সারি ধরে

দিদি বইনি দুইরে কপাশে রুইরে লাঞ্চ পাতাও কষের। আজুলা মিলে লাইত ভাত খায়ে তে উনকে কো নিন্দ্রাকো কে বনু কসো ভাইমারু মল খসো তে উনকে কো নিন্দ্রাকো। আজু তো রাতে লাইত সাপানে মা মত স্বর্গ গাইগাকো কপাশে রুইলে দিদি বনি রুইলে স্বর্গ মত গাকো। হিমালা চুলে তিমলাই পালা পটে রোকাই সুক্যো সরলাঙ্গাই কে ভনু কলাই জালি রুমালাই রোকাই সুক্যো সরলাঙ্গাই পটুকি ফাটো তিমলাই ধুজা ধুজাও মনাই ফাটো ভরলাঙ্গাই কে ভনু।

দরজা দা দেখব কলা চৌর কোঠুল তরকালি খানি চৌমা ও আমরো সুন খানি গাউমা চৌর কোঠুল নলাউনু মায়ালাই তসকে পাছি লাই দিউরে মায়া জানা মা

0: পিরাতি কোগল বের ভরে রালাউনি কো
1: লইল খালে খালি বেলা ভয় অলি ছিটো গরম।

সাথীলে না হবাই দাঙ্গে দাদু হাত রে কাটো কর দলে করে রসলাই দুঃখী সাক মালাই হাত রে কাটো কর দলে আজ না মাইরে জানি কাজা খা

কোদাকো ভালো টুপাই মা কালো দান কো ভালো লসারি যে গা না খোঁচু তে কার মালে ঠাগ চারি আম খানে কাঁচায় বানে কাঁচাও কসারি চারিকোট পারি গা তা মাকাই বাড়ি ওই তা পারি বচাগাও

দবিলে দোদাই বঞ্চুরুদাই রুদাই মনায় রাখনে পাইনা ঠাও শুকিল সারি লাই সাপাকাই পারি মাইল সারি ধয়েরা দবিলে দোদাই বঞ্চুরুদাই রুদাই মাইল সারি ধয়েরা দিনাইলাই কাটছো চন্দ্র সূর্যায়েরি রাতাই কাটছো রোয়েরা দবিলে ধুনচা সারা ইমরুন রাতাই কাটছো রোয়েরা নেপালে দাউলে গর্ব নায় সাউলে চুনক ঢুঙ্গ পেলেরা আমখানে কাঁচাই অবনে কাঁচাই চুন ক ঢুঙ্গ পেলেরা রাতি নিন্দ্রা ছাই না দিন বকা ছাই না মন মা কুড়া খেলেরা দবি

নগি দাগাউ চন্না বাগায় সুনে আলুকাটি তামা রে রামা মা দে গায় সুনে কালিনাই চোখ তিমলাই দাঁড়াই দাঁড়া পরে বা কখানে রেবা